হাজি গ্রান অর্জুন কথা সরি রেডিও আমানি ফি মাটা সি শরীয় 4 বটা গ্রাম প্রোগ্রাম তাস দি 4 কে কসমেটিক্স কিন পতাউন সরা দি হলো সরা দুরদুর সুপার জু পুরি ওরে প্রোগ্রাম কি তাসুং তে টেলিফোন কোলে শাই 0997310400 মানি জিও কল তরফতা গুরু জি প্ল্যানিং সরা সুপ্তি জি আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি آپ ریڈیو بند کیجیے ہیلو جی جی آپ ریڈیو بند کر جی گران اردن کو تاسو ریڈیو امن ایف ایم اٹسی شہریہ 4 بٹا گرام کدی موبائل ٹیلی فون منستا سر زم گرا ہفتہ صحیح نہیں کیگی نو برائے کرم تاسو مون سر رابطہ کوئی پ تاسو مون سر زم گدی موبائل پر نمبر من رابطہ کوئی 0309711899 دی نمبر من سر تاسو رابطہ کوئی انشاءاللہ العزیز خبر کی بیوٹی کریم دی ایکنی کریم دی ایکنی فیس واش دی اسٹراب دی فیس واش دی او دی سرا سرا تیل دی سر وختو دی رغختو دی پارا کم وختو چی چرغڑی نو اغه دی سرا پاتی کیگی دی چا وختو چرغختی اغه دوباره ما راخی جی جی از یو کال طرف ته ګورچو پلان مو سر سوتی السلام علیکم جی السلام علیکم هلو هلو اجی دو سر زمګه بیا راته نوشلا برای کرم تاسو تزا دی موبایل نمبر ویم تاسو پغی من رابطه وکای 0 3 0 نہا